0: বলে আসে আমি জল খেয়ে দেব না
1: দেওয়া
0: আগে কত আমি খেয়ে আমি অনেক খেয়ে
1: passing catching